0: ভাল ও মধু মালতি তার বাদে বার
1: অনুষ্ঠানৰ শেষত এয়া আগবঢ়াইছো পাৰ্বিন চুলতানাৰ কণ্ঠত এই গীতটি।

সুপ্রভাত, অনুষ্ঠানটি শুনিলে এফ এম বেণ্ডৰ 102.7 মেগাহার্জত, এয়া আকাশবাণী নগাঁও। এতিয়া আগবঢ়াইছো হিন্দী বোলছবি গীতৰ অনুষ্ঠান। অনুষ্ঠানৰ আৰম্ভণিতে এয়া শুনক নিকাহ বোলছবিত গোলাম আলীৰ কণ্ঠত এই গীতটি।

0: আনন্দ ভোজন লাভ করে।
1: আর চাহ বাগিচা বলে কিবা বিশেষ কি কি পায়?
0: চাহ বাগিচা আমার বিশেষ চাহ বাগিচা অধিকৃত পড়ছে যদিও টি গার্ডেন স্কুল নহয়, কিন্তু যা টি গার্ডেন স্কুল সপ্তাহত তিনটাকৈ ডিম পায়। ধর আমার বিদ্যালয় সপ্তাহত এটা ডিম পায়, কিন্তু যা বিদ্যালয় টি গার্ডেনের এলাকার অন্তর্গত সপ্তাহত তিনটাকৈ ডিম পায়। আর তারপরে বিনামূল্যা যদ্যাহ্ন ভোজন ইউনিফর্ম সমসাজ, তারপর বিনামূল্যা পাঠ্যপুথি মূল্যায়নের বহি, এই সমূহ বিনামূল্যাকৈ লাভ করে।
1: খোয়া পানি তো আর্সেনিক আছে নাকি?
0: খোয়া পানি আর্সেনিক নাই, আমার যেটা গুণোৎসবের আগত আমি এটা একটা টেস্টিং
1: পরীক্ষা
0: করা হয়, আমার মৌখুলিত আছে যেটা সেই টেস্টিং রিপোর্ট আমার সেই নম্বরও আছে। গতি আমার বিদ্যালয়ের যেটা পানির গুণাগুণ সেটাই আমার তারপর উন্নত মানদণ্ডর বলে পরীক্ষা ধরা পড়ছে।
1: কারেন্টের ব্যবস্থা দেখি খুবই ভাল কথা, কারণ নহলে গরমত পড়া।
0: হয় হয় হয়, আমার এটা শিক্ষা বিদ্যালয় শিক্ষা বিভাগক অশেষ ধন্যবাদ জানাব লাগবে। আগতে বিদ্যালয় সমূহত বিজুলি যোগানোর ব্যবস্থা নাছিলে, কিন্তু আমার প্রায় আজি দুবছরমান আগত প্রায় প্রায়বিলাক বিদ্যালয়তে বিজুলি যোগান সংযোগ হওয়ার বাবে ছাত্র ছাত্রী সকল এই গরমত যথেষ্ট প্রশান্তি লাভ করেছে।
1: গীত মাতো গাব পারে?
0: হয়, গীত মাত গাব পারে আমার ছাত্র ছাত্রী সকলে, বিশেষ ঝুমুর নৃত্য আমার বিদ্যালয়ের এই আমার শিক্ষা খণ্ডর অন্তর্গত বিভিন্ন অনুষ্ঠানত আমার বিদ্যালয়ের গিয়ে প্রশংসা বুটে বলে সক্ষম হয়েছে।
2: আমার চাহ বাগিচায় মানে হয়তো রঙামাটি চাহ বাগান এলাকাত মানে যেটা বার্ষিক অনুষ্ঠান হয় তালেও আমি নিছো।
0: জেলা ভিত্তিক বেস্ট SMC অ্যাওয়ার্ড লাভ করেছে, আমার TLM কম্পিটিশনত ব্লক লেভেল ফার্স্ট প্রাইজ পাইছে, ক্লাস্টার লেভেল ফার্স্ট প্রাইজ পাইছে, আর ডিস্ট্রিক্ট লেভেলতো আমি অংশগ্রহণ করবলে এই ব্লকের সুযোগ সুবিধা পাইছি।
1: আর কিতাবও লিখিল খুব সুন্দরকে।
0: হয়
1: হয় হয়, এইখিতে একটা কথা থাকে, আজিকালি কম বয়সতে লাল প্যাকেজাতীয় বস্তু খায়, তারপর গিয়ে ড্রাগস আসক্ত হয়, এই সজাগতাটা কি করে আপনাদের?
0: হয়, আজিকালি আমার স্কুল বিদ্যালয় সমূহত এই সম্পর্কে বিভিন্ন সজাগতামূলক
1: 31 মিনিট হয়ে গেছে
0: হয়ে গেছে, লগতে আমার যা কিছু আমার স্থানীয় আমার কাছে এখন অঙ্গনবাদী কেন্দ্র আছে, এই বাইদেউসকলের সহযোগত আমার মাঝে সময়ে এই যা মাদক দ্রব্য তার বিরুদ্ধে আমার সজাগতা সভা তথা আমি প্রচন উলিওয়া হয় ব্যবস্থা আছে।
2: বাস্তব উদাহরণও দিয়া হয়, নিজের ঘরতে দেখিছে যে ধূমপান করেছে দেউতা খুড়াক বা কোনোবাই বা বেয়া ছবি ঘর দেখিছে মারধর করে যাবে, তোমালে একটা জীবন বিচারা নাকি? আমি মানে ভাল সপন একটা দেখাব বিচার, বা এনেকে গাড়ি এখন লোক গেছে, এনেকে চাকরি এটা করেছে, তোমালোক মন না যায় নে ভালকে কিনা
1: ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ভাল কৃষক হওয়া। আর একটা কথা থাকে, মহৎলোকর কথা কি কয়? শঙ্করদেবর কথা হোক, মহাত্মা গান্ধীর কথা হোক,
2: সভাত মানে প্রতি রাতিপতে মহৎলোকর বাণী এটা কওয়া হয়, তারপর যিজন মহান ব্যক্তিয়ে কৈছে তেওঁৰ বিষয়েও দুই এষাৰ কোৱা হয়, সেইটো প্রতি প্রার্থনা সভাতে কোৱা হয়, রাতে বেলেগ গ্রুপে প্রার্থনা করে সদায়।
1: শ্রোতাসকলক কি কব?
0: হয়, আকাশবাণী শ্রোতাসকলক মই বিশেষক বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো, আমার আমার যে বিদ্যালয়ত আজি আমার আকাশবাণীর তরফের আপনি উপস্থিত হওয়ার বাবে আমার বিদ্যালয়ের পরিয়ার তরফের অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আশা করছো অনাগত দিন সময়তো আপনি আহি আমার বিদ্যালয়ের পরিদর্শন করবেন, আমার কিবা আপনার ভাল পরামর্শ থাকলে সেই সময় আমাক দিব বলে আশা থাকিল।
1: আজি আপনার আমি ধূমপান বিরোধী সজাগতার কিছু পত্র বিতরণ করেছি, এইখিনিও যাতে পাত্র সভার বা সকলে দেখা কই যাতে মারি থাকে অন্তত সুদিব বাইদেউ এই কি দুয়াশার পড়ব পড়ব নয় জানো। হয় বারো, আজি আমি আকাশবাণীর তরফের আপনার শুভেচ্ছা জ্ঞাপন করছো, খুব সুন্দরকে আপনি বিদ্যালয় রাখিছে, অকল বিদ্যালয় সুন্দরকে রাখলেও নহব, যাতে জ্ঞান পরিপূর্ণ হয়, পরীক্ষাত যাতে নম্বরকিটাও ঠিক মতে পায়, সুস্থ নাগরিক হিসাবে জিয়াই থাকার ব্যবস্থা করে। আর কেবা চাইছে নাকি শারীরিকভাবে অক্ষম আছে নাকি, এনিমিয়া রোগত ভুগিছে নাকি, এনেকা কথাবিল?
0: হয় হয়, আমার আমার RVSK টিম সেই সময় আমার বিদ্যালয় আহে, এই বিদ্যালয় কামর পরীক্ষা করে যদি কিবা ধরা পড়ে সেই সময় আমার চামগুড়ি যে হসপিটাল আছে তালে বা আমার জেলা যে স্বাস্থ্য চিকিৎসালয় আছে তালে আমার সেই সমূহ চিনাক্ত করে সেই সমূহক তার নি আমার সেই চিকিৎসা নিরাময়ের কারণে ব্যবস্থা করা হয়, আমার যে বিকলাঙ্গ বিশেষভাবে সক্ষম সেই সকলেরও আমার জরিপ হয়, যদি থাকে কোনোবা ব্যক্তি থাকে আমার সরকার সরকারের বা বিভিন্ন ধরক হুইল চেয়ারকে আদি করে বিভিন্ন সুবিধার এই সময় ব্যবস্থা করা ব্যৱস্থা আছে।
1: হয়, শ্ৰোতাসকল, আজি আমি ৰাইজৰ পদূলিত আকাশবাণী এই অনুষ্ঠানত আমি শিয়ালবস্তী প্ৰাথমিক বিদ্যালয় চামগুৰি সমষ্টিৰ অন্তৰ্গত 1960 চনতে প্ৰতিষ্ঠা কৰা এই বিদ্যালয়ত উপস্থিত হ'লোঁ। চাহ বাগিচা অধ্যুষিত অঞ্চল যদিও বহুতো চাহ বাগিচা অঞ্চলত বাস কৰা ছাত্ৰ ছাত্ৰী এই বিদ্যালয়ত পাঠ গ্ৰহণ কৰিবলৈ আহে। একে সুন্দৰ পৰিৱেশ, আৰু আমি ভাবোঁ বিদ্যালয়ৰ শিক্ষকৰ লগত কথা পাতি গম পালোঁ খুব সুন্দৰকৈ তেখেতসকলে বিদ্যালয় গৃহটি ৰাখিছে আৰু পঢ়া শুনাটো যাতে খুব সুন্দৰকৈ আগুৱাই যাব পাৰে। চৰকাৰী বিদ্যালয়ৰ প্ৰতি যি মানুহৰ অনীহা, এই অনীহা যাতে নাইকিয়া হওক আৰু চৰকাৰী বিদ্যালয়ত সকলো সুবিধা গ্ৰহণ কৰি এই বিদ্যালয়ত পাঠদান কৰক। এই আশাৰে আজি কথা বতৰা সামৰিছোঁ। পুনৰ আপোনালোকৰ নামকেইটা এবাৰ জানিব বিচাৰিছোঁ।
0: হয়, মোৰ নাম, মই প্ৰধান শিক্ষক এই বিদ্যালয়ৰ, মোৰ নাম শ্ৰী পংকজ ভূঞা।
2: নমস্কাৰ, মই এগৰাকী সহকাৰী শিক্ষয়িত্ৰী, মোৰ নাম শ্ৰীমতী ৰিমি গগৈ।
3: মই সহকাৰী শিক্ষয়িত্ৰী শ্ৰী অৰুণা ভূঞা।
1: হয়, আমি তিনিওকে ক'ব খুজিছোঁ যাতে আমি আজি যিখিনি কথা গম পালোঁ কাইলৈ আহি পেলাই যাতে তাতকৈ এটা বেলেগ ছবি দেখা পাওঁ, খুব ভাল ছবি দেখা পাওঁ, যে এই বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে খেলত আগবাঢ়িল বা এই বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে মেট্ৰিকত বা হাই উচ্চতৰ মাধ্যমিকত 100ৰ ভিতৰত 100 লাভ কৰক।
2: মানে আমাৰ কাষতে থকা যিখন হায়াৰ স্কুল আছে বা চামগুৰিলৈ যায় বা আমাৰ উদমাৰীতে এখন হায়াৰ স্কুল আছে, আমাৰ বিদ্যালয়ৰ পৰা যোৱা প্ৰায় ছাত্ৰ ছাত্ৰীয়ে মানে ভালকৈ 4-5টা লেটাৰ পাই ফাৰ্ষ্ট ডিভিজন পাইছে বা দুজন মানে ইংৰাজীত এম এ পঢ়ি আছে। এইটো অঞ্চলৰ ল'ৰাই গৈ ইংৰাজী এম এ কৰাটো আমাৰ কাৰণে, আমাৰ ছাত্ৰ ছাত্ৰী হিচাপে আমি গৌৰৱ অনুভৱ কৰোঁ।
1: আৰু সঁচাকৈ এটা ভাল ছবি আজি আমি দেখা পালোঁ। আমাৰ চৰকাৰেও যি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে এই ব্যৱস্থাৰ সুফল নিশ্চয় আমি এই বিদ্যালয়ত দেখা পালোঁ। তেতিয়াহ'লে কথা বতৰা সামৰিছোঁ। তিনিওকে নমস্কাৰ।
4: ইমান পৰে উদমাৰীৰ শিয়ালবস্তী প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ সৈতে হোৱা কথা।

0: বহুবিধ মেলেরিয়া রোগ দেখা যায়। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স মেলেরিয়া সাধারণবিধ মেলেরিয়া আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম মেলেরিয়া ভয়ঙ্কর বিধর মেলেরিয়া। অতি শীঘ্রে চিকিৎসার ব্যবস্থা নকরিলে এই রোগত রোগীর মৃত্যুও হব পারে। মেলেরিয়া রোগের লক্ষণ: শীতল অবস্থা, এই অবস্থাটো যার যার লগা ভাব, কপনি আর মূৰ কামোৰণিৰে আৰম্ভ হয়। রোগীয়ে গরম কাপড় গাত লবলৈ বিচাৰে। উষ্ণ অবস্থা, এই অবস্থাত জ্বর ইমান বেছি হয় যে রোগীয়ে প্রচণ্ড উত্তাপ অনুভব করে আর গার কাপড় পেলাই দিয়ে। রোগীর তীব্র মূৰ কামোৰণি হয়। ঘর্মাক্ত অবস্থা, এই অবস্থাত রোগী বরকৈ ঘামে আর জ্বর কমে যায়। ইয়ার উপরেও কপি কপি উঠা জ্বর, মূৰৰ বিষ, বমি, গ্রহণী ইত্যাদির লগতে মূর্ছা যাওয়া, প্রস্রাব বন্ধ হওয়া আদিও মেলেরিয়া রোগের লক্ষণ হব পারে। তেজ পরীক্ষার দ্বারা মেলেরিয়া রোগ চিনাক্ত করা হয়। সাধারণতে স্লাইড পরীক্ষা আর আরডিকের জড়িয়ে মেলেরিয়া রোগ চিনাক্ত করা হয়। মেলেরিয়া রোগ চিনাক্তকরণের তৎকালীন তেজ পরীক্ষার আহিলা আরডিকে স্লাইড পরীক্ষা আর মেলেরিয়ার ঔষধ রাজ্যের সকল স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী আশার হাততো বিনামূলীয় পোয়া যায়। মেলেরিয়ার প্রতিরোধের ব্যবস্থাসমূহ জানো আহক। মানুষের ঘর, বিশেষক শুয়নি কোঠাসমূহর ভিতর ডিডিটি ছটিয়াব লাগে, যাতে মহে জিরণি লবলৈ বহিলে ডিডিটির গাত লগার পিছত মহজনী মরি যায়। এনেকৈ মেলেরিয়া রোগ বিয়পার ক্ষেত্রত বাধা দিয়ে। ডিডিটির গুণাগুণ প্রায় আড়াই মাহলৈ কার্যক্ষম হয়ে থাকে। ডিডিটি ছটিওয়ার পিছত বেরবুর মচিব নালাগে। ঘরের বাহিরত নলা নর্দমাত, গোহালি ঘরত ডিডিটি ছটিয়াব নালাগে। বাহিরত ডিডিটি ছটিয়ালে মহবুর ঘরের ভিতর প্রবেশ করে বেমারের সংক্রমণহে বড়াব। রাতে শোয়ার সময়ত সদায় আঁঠুয়া ব্যবহার করব লাগে। গাপি আর গাম্বুশিয়া নামের দুবিধ মহর পলুখা মাছের দ্বারাও মেলেরিয়া রোগ নিয়ন্ত্রণ করবরা যায়। এইবর মাছ নর্দমা, খালডুং আদিত এড়ি দিলে মহর বংশবৃদ্ধি কিছু পরিমাণে হলেও কমে যায়। মেলেরিয়া নিয়ন্ত্রণার্থে করবলিয়া প্রচেষ্টাসমূহ জানো আহক। জ্বর হলেই মেলেরিয়া সন্দেহ করে তৎক্ষণাৎ আশা বা স্বাস্থ্যকর্মীর ওসরলৈ যাওক। উপযুক্ত ব্যবস্থা লবলৈ গাঁর সকলকে সজাগ করক। ডিডিটি কেবল ঘরের ভিতরতে ছটিয়াব লাগে, সেয়েহে ডিডিটি ছটিয়াবলৈ অহা মেলেরিয়া কর্মীক সহায় করক। রাতে শোয়ার সময়ত আঁঠুয়া ব্যবহার করক। ঔষধযুক্ত আঁঠুয়া অধিক সুফলদায়ক। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান অসমৰ সৌজন্যত প্রচারিত।
1: অনুষ্ঠানত এইবার আগবাইছো কৰবী দেৱীৰ গ্ৰন্থৰ এটি বৰগীত।

0: ভূমি কম্প পলা পলা পলা পলা
1: মাজনী ও মাজনী এ ভিতর পা উলাই আ হে ভগবান রক্ষা করা রক্ষা করা
0: এ ভাঙিল ভাঙিল উপর দুইটা রড ভাগিলে
1: কৃষ্ণ কৃষ্ণ ভাল কারুরে যে গাত নপরিল দে
2: রমেন ও রমেন এবার কি ভাগিল
0: এ নকব আর দদাইদো উপর রড দুইডাল ভাগিলে
2: হেরো শুন তো কিমান বার কম আর ঘরটো বনাইছ যেতিয়া ভালকে বনা এবারহে বনাবি আজিকালি প্রায় অসমত ভূমিকম্প হয় তই যি টি রড ব্যবহার নকৰিবি বুঝিছ আর টাটা কোম্পানির লোহারর রডহে একমাত্র ভূমিকম্প প্রতিরোধী রড বুঝিছ টাটা কোম্পানির রড
0: এ আমার নগাঁত কত পাম হে দাদাইদো
2: নগাঁর এলপিস্টন চারিআলির টাটা স্টিল আসিয়ানাত তাকো 5% রেহাইত
0: ও টাটা স্টিল আসিয়ানাত ন
2: ল ল ফোন নম্বরটা লই ল 9101772513
0: ও দিয়কচোন ফোন নম্বরটা কি কলে 9101772513
3: টাটা স্টিল আসিয়ানাত উপলব্ধ লোহারর রডহে একমাত্র ভূমিকম্প প্রতিরোধী রড প্রয়োজনের বাবে যোগাযোগ করক 9101772513 নম্বরত নগর এলফিনস্টোন চারিআলির দক্ষিণপাট বাস আস্থানের সমীপত।
4: অনুষ্ঠানত এবাৰ জহৰলাল গোৱালা আৰু সংগীবৃন্দৰ কণ্ঠত এটি চাহ বাগিচাৰ গীত।